হ্যাঁ মানে মনে আমি মোটাও সব না কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতুর এডুকেশন সেন্টার হনি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মতে আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে আর ফোন নম্বর 0215547787 9942535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।

0: যেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা, কই তো আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ?
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ বেবি। জুম
2: বাই
0: বয়। এন্ড তো তোর ইচ্ছা পুরা।
4: हिजोसम्म त्यस्तो गोते, आज चाहिँ स्मार्ट।
5: केही त गडबड छ, म पत्ता लाउँछु।